মাখামারি ছাড়ু মারতে ডব মইয়া তিমাই সঙ্গয়া কন্দে খলারিয়া তে ও দে নয়না বেচ প্যার দা হল বগদা তে জল বর